আজ বৃহস্পতিবার, 31শে বৈশাখ 1948 শতাব্দ, 21শে মে 2026 খ্রিস্টাব্দ, 6ই জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় ভোর 4:56 হয়ে 41 সেকেন্ডে, সূর্যাস্ত বিকেল 6:08 হয়ে 57 সেকেন্ডে। আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় ভোর 5:57 হয়ে 15 সেকেন্ড।

0: Both nations also signed MOUs for curbing tax crimes, money laundering and terror financing. In a joint press statement with his Italian counterpart, Giorgia Meloni, in Rome, Prime Minister Narendra Modi said, Italy is renowned worldwide for design and precision and India's identity is that of a powerhouse of scale, talent and affordable innovation. The Prime Minister said, India and Italy will move forward on the principle of design and develop in India and Italy and deliver for the world. He said the India-Italy Defence Industrial Roadmap has paved the way for co-development and co-production. India and Italy will celebrate 2027 as the year of culture and tourism to promote cultural exchanges and strengthen dialogue between the two ancient civilizations. Italian Prime Minister Giorgia Meloni said the initiative will help deepen mutual understanding and further strengthen cultural diplomacy between the two countries. She said stronger ties between countries are measured not only through political and economic relations, but also through connections between people and societies. Union Education Minister Dharmendra Pradhan held a meeting with representatives of major social media platforms including Meta, Google and Telegram yesterday, raising serious concerns over the growing spread of misinformation related to competitive examinations, particularly through Telegram channels and anonymous online groups. The meeting was crucial ahead of the re-examination of NEET UG 2026 on 21st of June. In West Bengal, re-poll will be held in Falta Assembly constituency in South 24 Parganas district today. Voting will start at 7 a.m. and conclude at 6 p.m. A total of six candidates are in the fray, including two independents. Trinamool Congress candidate Jahangir Khan has announced that he would not contest the election. However, his name remains on the ballot formally as the deadline for withdrawal of candidature has already passed. The BJP's candidate is Debanshu Panda. The Congress has fielded Abdul Razak Mullah, while the CPIM has fielded Sambhu Nath Kurmi. West Bengal government has begun handing over land to Border Security Force for barbed wire fencing along the Indo-Bangladesh border. At Nabanna yesterday, Chief Minister Suvendu Adhikari formally initiated the process in the presence of Border Security Force officials. The Chief Minister accused the previous government of obstructing border security through non-cooperation. He stressed that fencing the border is vital for national and state safety, citing issues such as infiltration, smuggling, counterfeit currency, forced religious conversions and crimes linked to illegal Bangladeshi entrance. President of Cyprus, Nikos Christodoulidis, along with a high-level delegation, arrived in Mumbai last evening on a four-day official visit to India. President Christodoulidis was received by Maharashtra Governor Jishnu Dev Verma and Chief Minister Devendra Fadnavis at the Mumbai airport. He was also accorded a ceremonial welcome. In a social media post, spokesperson of the Ministry of External Affairs, Randhir Jaiswal, said President Christodoulidis' visit highlights the growing momentum of India-Cyprus partnership. U.S. Secretary of State Marco Rubio has said that he is looking forward to celebrating America's 250th birthday with partners in India. In a video message shared ahead of his visit, Mr. Rubio said that India is the world's largest democracy and U.S. is world's oldest, so the U.S. look forward to celebrating it together. In IPL cricket, Kolkata Knight Riders defeated Mumbai Indians by 4 wickets at their home ground Eden Gardens last night to keep playoff hopes alive. In today's fixture, Gujarat Titans will take on Chennai Super Kings at Narendra Modi Stadium in Ahmedabad at 7:30 p.m. Gujarat Titans have already qualified for the playoffs, while the Chennai Super Kings are eyeing for the fourth spot in the points table. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটারে অর্থাৎ 1008 কিলোহার্টজে। শুরুতেই জানিয়ে দেব আজ সারাদিন গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান সূচি। গীতাঞ্জলির প্রথম অধিবেশনে সকাল 6:30 আজকের চাষবাস, কৃষি সুপারিশ বলবেন স্বাগতা মণ্ডল মল্লিক। 6:40 আপনার স্বাস্থ্য, 6:45 প্রাত্যহিকী, উপস্থাপনায় হৈমন্তী দে ও ত্রিদীপ চট্টোপাধ্যায়, 7:45 রবীন্দ্রসঙ্গীত ইন্দ্রাণী সাহার কণ্ঠে, 8:00 জানা অজানা চায়ে চমৎকার এ বিষয়ে বলবেন ডক্টর সীমা মুখোপাধ্যায়, 8:05 নজরুল গীতি শিল্পী উৎপল উপাধ্যায়, 8:20 উত্তরণ, 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সন্তুর শিল্পী চিরদীপ সরকার, 9:00 গানে গানে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান, 9:25 জেলার চিঠি, 10:00 গানের ফেলা উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার, 11:00 যুববাণীর অনুষ্ঠান বেরিয়ে পড়ি উপস্থাপনায় প্রিয়াশা চক্রবর্তী ও দেবজিৎ অধিকারী, 12:00 আধুনিক গান শ্যামলী ভট্টাচার্যের কণ্ঠে, 12:15 লোকগীতি শিল্পী জয়দেব দাস, 12:35 গ্রামীণ যুববন্ধুদের অনুষ্ঠান, 1:00 নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান, 1:50 মহিলা মহল ভ্রমণ কথা উপস্থাপনায় শর্মিষ্ঠা দাস, গীতাঞ্জলির দ্বিতীয় অধিবেশনে 5:00 ক্রীড়াঙ্গন উপস্থাপনায় গৌরব মুখোপাধ্যায়, বাইরে থেকে অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন রক্তিম বরণ ময়রা, 5:30 বিদ্যার্থীদের জন্য 2026 মাধ্যমিক পরীক্ষায় অষ্টম স্থানাধিকারী সুসার টুডুর সাক্ষাৎকার নিয়েছেন শর্মিষ্ঠা সরকার, 6:05 সাঁওতালি অনুষ্ঠান শুনবেন লোকগীতি কনারাম মান্ডি ও সহশিল্পী বৃন্দের কণ্ঠে, 6:15 সাঁওতালি অনুষ্ঠানে বর্তমান যুগে সাঁওতাল মহিলা এ বিষয়ে বলবেন মায়া মান্ডি, থাকবে লোকগীতি হাবুল মার্ডি ও সহশিল্পী বৃন্দ এবং অর্জুন সরেন ও সহশিল্পী বৃন্দের উপস্থাপনায়, 6:40 কৃষি কথার আসর গ্রীষ্মকালীন ডাল চাষ এ বিষয়ে আলোচনা করেছেন ডক্টর কাজল সেনগুপ্ত, জীবানন্দ শীল ও রামরঞ্জন দাস রায়, 7:10 রামায়ণ গান পরিবেশনায় সুবল চন্দ্র দাস ও সহশিল্পী বৃন্দ, 7:30 সমীক্ষা, 8:00 অনুরোধের আসর, 8:30 অন্বেষা, 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান শুনবেন সন্তুর শিল্পী চিরদীপ সরকার, 9:30 নাটক খোকাবাবুর প্রত্যাবর্তন কাহিনী রবীন্দ্রনাথ ঠাকুর, বেতার নাট্যরূপ অজিত বসু, প্রযোজনা শ্রীধর ভট্টাচার্য, 10:00 ছায়াছবির গানের অনুষ্ঠান, 10:30 লোকগীতি শিল্পী জয়দেব দাস, 10:50 আধুনিক গান শ্যামলী ভট্টাচার্যের কণ্ঠে, 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী অরুণ কুমার বসু, সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে একটু পরেই শুনবেন খেয়াল সুবদ্ধ সঙ্গীত অনুষ্ঠানে খেয়াল শিল্পী পণ্ডিত যশরাজ, 6:25 রবীন্দ্রসঙ্গীত ইন্দ্রাণী সাহার কণ্ঠে, 6:35 রামচরিত মানস, 6:45 নজরুল গীতি শিল্পী উৎপল উপাধ্যায়, 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় সুইটি প্রামাণিক, 8:30 আধুনিক গান শিল্পী শ্যামলী ভট্টাচার্য, 8:50 লোকগীতি জয়দেব দাসের কণ্ঠে, 9:10 রাসধারা উপস্থাপনায় শর্মিষ্ঠা ভট্টাচার্য, 10:15 অঞ্জুমান উপস্থাপনায় সাদিয়া সারাফ, 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় প্রতিজ্ঞা ঘোষ, 12:00 সুরভি উপস্থাপনায় শর্মিষ্ঠা ভট্টাচার্য, 12:20 এবং 1:10 প্রতিজ্ঞা ঘোষের উপস্থাপনায় পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন এসরাজ শিল্পী অর্কজ্যোতি বন্দ্যোপাধ্যায়। সঞ্চয়িতার দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 রবীন্দ্র

সঙ্গীত শিল্পী ইন্দ্রাণী সাহা, 5:20 উর্বশী, উপস্থাপনায় প্রীতি মুরারকা, 6:20 এবং 6:30 প্রীতি মুরারকার উপস্থাপনায় অনুষ্ঠান হিন্দি বার্তা এবং পরে গুল গুলসন, 7:10 নজরুল গীতি শিল্পী উৎপল উপাধ্যায়, 7:30 দর্পণ উপস্থাপনায় প্রীতি মুরারকা, 8:00 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান, 8:15 নানা রঙের গান, 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন উপস্থাপনায় তাপ্তী চট্টোপাধ্যায়, 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। জানিয়ে দিলাম আজ সারাদিন সঞ্চয়িতা ও গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান সূচি। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন সুবদ্ধ সঙ্গীত অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী পণ্ডিত যশরাজ, প্রথমে রাগ আহির ভৈরব ও পরে বিলাস খানি টোড়ি। খেয়াল শিল্পী পণ্ডিত যশরাজ।

সুবদ্ধ সঙ্গীত অনুষ্ঠানে প্রথমে আহির ভৈরব ও পরে বিলাস খানি টোরির আগে খেয়াল শুনলেন শিল্পী পণ্ডিত যশরাজ। সুবদ্ধ সঙ্গীত অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী ইন্দ্রাণী সাহা।

দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন ইন্দ্রাণী সাহার কণ্ঠে। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে।

আকাশবাড়ি কলকাতা সঞ্চয়িতা, এখন রামচরিত মানস। আজ শুনবেন 117তম পর্ব।

শুনলেন রামচরিত মানস, আজ শুনলেন 117তম পর্ব। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা। এখন শুনুন নজরুল গীতি, শিল্পী উৎপল উপাধ্যায়। নজরুল গীতি উৎপল উপাধ্যায়ের কণ্ঠে।

দুখানী নজরুল গীতি শুনলেন উৎপল উপাধ্যায়ের কণ্ঠে আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। একটু পরেই খবর।

সুপ্রভাত বন্ধুরা, পূবাকাশে সূর্য উঠেছে আর তোমার ঘরের কোণে এক কাপ ধোঁয়া ওঠা গরম গরম চা। আসলে যদি তোমাকে জিজ্ঞেস করি, এই যে একটা নতুন সকাল, ঘুম চোখ খুললে তুমি, ঠিক এই মুহূর্তে তোমার যদি দুটো প্রিয় সঙ্গীর নাম আমি তোমায় জিজ্ঞেস করি, তাহলে তুমি নিশ্চয়ই প্রথমটাই বলবে হ্যাঁ, এক কাপ গরম গরম ধোঁয়া ওঠা চা তোমার

এই মুহূর্তের সব থেকে বড় সঙ্গী। আর দ্বিতীয়টা হয়তো হতেই পারে রেডিও, আর সেই রেডিওর ওপারে তুমি, এপারে আমি, আমাদের পছন্দের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে তোমাদের নানান কিছু আমরা শেয়ার করে নিই। যেমনটা শেয়ার করে নিই এই সুপ্রভাত অনুষ্ঠানের মধ্যে দিয়ে, আজকের এই দিনটার গুরুত্ব সম্পর্কে তেমনই থাকে নানান রকম গল্প, তেমনই থাকে অনুপ্রেরণা জাগানো কারোর কোনো ব্যক্তিত্বের কাহিনী, যে কাহিনী আমাদের সাহস যোগায়। আজকের সুপ্রভাত অনুষ্ঠানও কিন্তু তার ব্যতিক্রম নয়। আজকের অনুষ্ঠানেও আমরা এই বিষয়গুলো নিয়েই অবশ্যই কথা বলবো, তবে আজকের দিনটা কিন্তু তোমার প্রিয় সঙ্গীর জন্য। কোন প্রিয় সঙ্গী? ওই যে বলছিলাম, এই সকালে এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার সবথেকে প্রিয় বন্ধু গরম গরম এক কাপ চা, আজকের দিনটা শুধুই তার। প্রতিটা সকালই যদিও আমরা তার সঙ্গে শুরু করি, তবে আজকের দিনটা শুধুই তার। কেন বলছি এ কথা? তার কারণ আজ ক্যালেন্ডারে 21শে মে। হ্যাঁ, আজকের এই দিনটা আন্তর্জাতিক চা দিবস হিসেবে পালন করা হয়। শুধু একটা পানীয় নয়, চা মানেই আড্ডা, চা মানেই ক্লান্তির অবসান, আবার চা মানেই একটা দিনের শুরু, এক মুহূর্তের বিশ্রাম থেকে নতুন এনার্জি পাওয়া। আজ আমরা থাকব চায়ের কাপের ইতিহাসের গন্ধে, সে সঙ্গে যেমনটা বলছিলাম, যেমনটা থাকে আমাদের সুপ্রভাত অনুষ্ঠানে, আরও নানান বিষয়। আর এই সব কিছু নিয়ে আজ তোমাদের সঙ্গে রয়েছি আমি, তোমাদের যুববাণীর বন্ধু সুইটি। তাহলে চলো অনুষ্ঠানের শুরুতে চায়ের গান না শুনিয়ে বরং তোমাকে কফির গান শোনাই, সেই জনপ্রিয় কফি হাউসের সেই গানটা তোমার জন্য। থাকুক অনুষ্ঠানের শুরুতেই।

সত্যি এরকম কফির কাপে বা চায়ের কাপের সঙ্গে কত স্মৃতি হারিয়ে যায়, তাই না? আসলে এক কাপ কফি হোক কিংবা চা, তার আড্ডায় যে স্মৃতিগুলো তৈরি হয় তা কিন্তু কখনো কখনো আমাদের বড্ড প্রিয় হয়ে ওঠে, কারণ চা কফি ছাড়া তো আড্ডা জমেই না। আর এই আড্ডা যুগে যুগে সত্য। তবে আজ তোমার সেই চায়ের কাপে সঙ্গে যে আড্ডা স্মৃতির পাতায় জমা রয়েছে তা একবার ফিরে দেখা যেতেই পারে, কারণ আজ দিনটা শুধুমাত্র চায়ের, চা প্রেমীদের জন্য আজকের দিনটা, তার পাশাপাশি চা শ্রমিকদের জন্যও যারা হাড় ভাঙা পরিশ্রম করে এক কাপ গরম গরম সুগন্ধি চা আপনার আমার তোমার আমার সকলের জন্য প্রস্তুত করে। তবে এই স্মৃতি নিয়ে বারে বারে কথা বলতে গিয়ে মনে পড়ছে আজকের দিনটা, অর্থাৎ আজ একুশে মে।

সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন বিহারীলাল চক্রবর্তী। বাংলা সাহিত্যের প্রথম গীতিকবি হিসেবে তিনি সুপরিচিত। 1888 সালে আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন ভারতীয় বাঙালি পদার্থবিদ ও গণিতজ্ঞ ভূপতিমোহন সেন। 2003 সালে আজকের দিনে পরলোকগমন করেন বাঙালি অভিনেত্রী সুমিত্রা মুখোপাধ্যায়। 2021 সালে আজকের দিনে পরলোকগমন করেছিলেন ভারতীয় বিশিষ্ট গড়ওয়ালি পরিবেশবিদ এবং চিপকো আন্দোলনের নেতা সুন্দরলাল বহুগুণা। আজ 21 মে দিনটি স্মৃতির পাতায় কেন উল্লেখযোগ্য, গুরুত্বপূর্ণ জানিয়ে দিলাম আজ এই দিনে। স্মৃতি নিয়ে কথা বলছি বারে বারে, কত স্মৃতি আমাদের মনের কোণে জমা হয়। আজকের দিনটার যেমন বিভিন্ন স্মৃতি, বিভিন্ন উল্লেখযোগ্য ঘটনা রয়েছে, তেমনি প্রতিদিনই কত ঘটনা, কত স্মৃতি জমতে থাকে, তাই না? আর এত স্মৃতি নিয়ে কথা বলতে বলতে আমার স্মৃতিতে এই মুহূর্তে সেই গানটা চলে আসছে, পাখিদের স্মৃতি। তাহলে চলো শুনিয়ে দিই সেই গানটা।

এক কাপ চায়ে আমি তোমাকে চাই। এই গান তো আমরা প্রত্যেকেই শুনেছি, কিন্তু সত্যি বলতে সকালের প্রথম আলোয় চায়ের কাপে চুমুক না দিলে দিনটা যেন শুরুই হতে চায় না। প্রেমিক প্রেমিকার ঝগড়া মেটাতে হোক কিংবা পরীক্ষার আগের রাতে চোখ খোলা রাখতে, আমাদের সব সংকটের একমাত্র সমাধান কিন্তু এক ভাঁড় গরম চা। আচ্ছা, তোমরা কি দুধ চা টিমের মেম্বার নাকি র চা টিমের? জলদি জলদি কমেন্ট করে জানাতে পারো। কিন্তু আজকে যুববাণী কলকাতার ফেসবুক পেজে আজকের যে অনুষ্ঠান তার যে পোস্টার তার নিচে। আবার অফিসে বসের থেকে বকা খেয়েছ, মাথা গরম, সেখানেও কিন্তু একটাই সলিউশন, এক কাপ কড়া করে বানানো আদা চা। আর এই চা পান করার সঙ্গে সঙ্গেই দেখবে দুনিয়াটা আবার আগের মতো সুন্দর লাগছে। জলের পরেই পৃথিবীতে সবচেয়ে বেশি যে পানীয়টি পান করা হয়ে থাকে তাই হলো চা। আজকে চা নিয়েই কথা বলবো, কারণ আজকের দিনটা শুরুতেই বলছিলাম শুধুমাত্র চায়ের জন্য, কারণ আজ আন্তর্জাতিক চা দিবস। তোমরা কি জানো চায়ের আদি জন্ম কোথায় বা কিভাবে? হ্যাঁ, এই কিভাবে বলতে গেলে একটা মজার কাহিনী উঠে আসে। শোনা যায় চীন দেশে বহু বছর আগে ভুল করে হাওয়া লেগে কিছু বুনো পাতা গরম জলের মধ্যে, ফুটন্ত গরম জলের মধ্যে এসে পড়ছিল, আর সেখান থেকেই কিন্তু এই অমৃত পানীয়র জন্ম। আজ ভারত থেকে শুরু করে বাংলাদেশ, চীন, কেনিয়া সব দেশেই চা বড় অর্থনৈতিক শক্তিও বটে। অনেকে আবার বলেন চায়ে পে চর্চা। আসলে চায়ের কাপে যখন চুমুক দেওয়া হয় তখন রাজনীতি থেকে ফুটবল সবই যেন আরও বেশি জমে ওঠে। আমাদের দেশের বহু মানুষের রুটি রুজি জড়িয়ে রয়েছে এই চায়ের সঙ্গে, চা উৎপাদনের সঙ্গে, চা বাগানের সঙ্গে। আজকের দিনটা তাই শুধু চা প্রেমীদের নয়, আজকের দিনটা সেই সকল শ্রমিকদের সম্মান জানানোর দিন যারা রোদ বৃষ্টি মাথায় নিয়ে আমাদের জন্য চা বাগান থেকে সেরা পাতাগুলো তুলে আনেন। আমরা তাদেরকে শ্রদ্ধা জানাবো আজকের দিনে। তবে অনুষ্ঠানে বাঙালিদের বিভিন্ন খাওয়া দাওয়া নিয়েও তো কথা উঠে আসতে পারে, কারণ বাঙালিরা খাদ্যরসিক, এ বিষয়ে কারোর দ্বিমত নেই। তবে বাঙালিদের কিন্তু চাটাও বড্ড প্রিয়। এই চায়ের পাশাপাশি আর ঠিক কী কী প্রিয়, আসুন গানে গানে বলি। এসো গানে গানে তাহলে বলে দিই বাঙালি মানেই আরও কী কী খাবার চায়ের পাশাপাশি।

সত্যি যা হোক কিংবা সর্ষে ইলিশ, আমরা বাঙালিরা আসলেই খাদ্য রসিক, তাই এই সব কিছুই আমাদের বড্ড প্রিয়। তাই তো যখন চা নিয়ে কথা বলছি তখন চায়ের পাশাপাশি বাঙালিদের আর ঠিক কী কী প্রিয় সেগুলোও কিন্তু গানে গানে সকাল সকাল শুনে নিলাম। আর শুনে নিলাম মানে আজকের দুপুরের মেনু হোক কিংবা রাতের, এই খাবারগুলো কিন্তু উঠে আসতেই পারে, ভেবে কিন্তু দেখতেই পারো সকাল সকাল। আর তাহলেই সকাল সকাল ভাবলে চটপট বাজারেও যেতে পারবে আর বাজার থেকে নিয়েও চলে আসতে পারবে, সেটা লাউ চিংড়ি হোক কিংবা সর্ষে ইলিশ বানানোর উপকরণ। যাই হোক, তুমি আজকে সর্ষে ইলিশি খাও কিংবা লাউ চিংড়ি, এখন তো আরও এক কাপ গরম গরম চা পান করে নিতেই পারো, কারণ আজ দুই এক কাপ চা বেশি হতেই পারে। আজ তো আন্তর্জাতিক চা দিবস তাই। আচ্ছা, তোমার কি চা খাওয়ার বিশেষ কোনো অভ্যেস আছে? এই যেমন আদা চা নাকি মশলা চা, সেটাও কিন্তু যুববাণী কলকাতার ফেসবুক পেজে আজকের অনুষ্ঠানের পোস্টারে কমেন্ট করে জানাতে পারো। চা কিন্তু শুধুই এক পানীয় নয়, চায়ের গুণ নিয়ে তো বলে শেষ করাই যাবে না। যেমনটা গ্রিন টির কথা যদি বলি, হ্যাঁ, গ্রিন টি কিন্তু আমাদের ওজন কমাতে সহায়তা করে। তারপরে যদি আমরা বিভিন্ন ধরনের চায়ের কথা বলি, তার মধ্যে যেমন উঠে আসে লিকার চায়ের কথা, একটু আগেই বলছিলাম যে হ্যাঁ, তুমি দুধ চা টিমের মেম্বার নাকি লিকার চা টিমের মেম্বার? যদি তুমি লিকার চা টিমের মেম্বার হয়ে থাকো তাহলে তোমাকে জানিয়ে রাখি, এই লিকার চা কিন্তু এনার্জি বুস্টার এবং হার্টের জন্য দারুণ। আর এই চায়ে কিন্তু স্ট্রোকের ঝুঁকিও অনেকটা কমে যায়। গ্রিন টির কথা একটু আগেই বলছিলাম, হ্যাঁ, ওজন কমাতে অর্থাৎ মেদ কমাতে সাহায্য করে, ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং ক্যান্সার প্রতিরোধক উপাদানে সমৃদ্ধ কিন্তু এই গ্রিন টি। দুধ চা যারা দুধ চা টিমের মেম্বার মানে আমার মতো, তারা এই চা খেলেই আমরা প্রত্যেকেই বুঝতে পারি যে ক্লান্তি যেমন দূর হয়ে যায় তেমনই আমাদের মনটাও কিন্তু ভালো হয়ে যায়। আদা দিয়ে লেবু চা যদি খাও তুমি, তাহলে জানিয়ে রাখি এই চা সর্দি কাশি গলা ব্যথা বমি বমি ভাব এগুলো দূর করতে সহায়তা করে। মশলা চায়ের কথা বলছিলাম, ইলাচ দারুচিনি লবঙ্গ মেশানো এই চা রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন বাড়ায় তেমনই শরীরকে কিন্তু চাঙ্গা করে তোলে। আর একটা মজার চায়ের কথা বলি, সেটা হচ্ছে গ্রিন চিলি টি মানে কাঁচা লঙ্কা চা, মেটাবলিজম বাড়াতে এবং ঠান্ডা লাগার হাত থেকে আমাদের রক্ষা করতে এই চা কিন্তু বর্তমান সময়ে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে।

যাক, তোমাদের আরও একটা মজার চায়ের কথা বলি, সেটা হচ্ছে লজেন্স চা। হ্যাঁ, সেই চাও কিন্তু তুমি চেখে দেখতে পারো বন্ধু। লজেন্স তার চা থেকে শুরু করে মাটির ভাঁড়ের চা, যে চাই হোক চা হওয়া নিয়ে কথা। আর চা শব্দটা শুনলেই যেন মনটা ভালো হয়ে যায়, স্বাদ আর আবেগের এক অপূর্ব মিশ্রণ যেন এই এক কাপ চা। আজকের এই বিশেষ দিনে তুমিও কি কারোর সঙ্গে চায়ের আড্ডায় বসবে, নাকি অফিসের ডেস্কে বসে এক কাপ চায়ে শুধুই একা একা চুমুক দেবে? যেখানেই থাকবে মনে রাখবে আমাদের জীবনটা অনেকটা চায়ের কাপের মতোই, চিনিটা ঠিক মতো যদি মিশিয়ে নেওয়া যায়, মানে মিশিয়ে নিতে যদি আমরা শিখে যাই, তাহলে জীবনটাও কিন্তু বেশ মিষ্টি হয়ে যায়। আর যদি একটু ভুল হয়ে যায়, তাহলে কিন্তু চায়ের মতো জীবনটাও কখনো কড়া হয়ে যেতে পারে। চা নিয়ে কথা বলছি, এবারে এমন একটা কাহিনী তোমাদের শোনাতে চলেছি যেই কাহিনীও কিন্তু চা বাগানকে কেন্দ্র করে। কারণ ওই যে বলছিলাম, শুধু চা প্রেমীদের দিন নয়, আজকের দিনটা চা শ্রমিকদের জন্য, তাদেরকে সম্মান জানানোর দিন। তাদের লড়াইকে আমরা সম্মান জানাবো, তাদের পরিশ্রমকে আমরা সম্মান জানাবো আজকের এই দিনে। তাই তো এই অনুষ্ঠানে পরবর্তীতে তোমাদের এমনই একজন বিদুষী নারীর কথা বলতে চলেছি, যারা সেই চা বাগানের একটা কালো অধ্যায়ের কে পরিবর্তন করে দিয়েছিল নিজের সাহসিকতার সঙ্গে লড়াই করে। তবে তার আগে অনুষ্ঠানের আরও একটি গান শোনাই তোমাদের। হ্যাঁ, একজন বিদুষী নারীর কাহিনী শোনাবো, তাই তার আগে এই গানটি তোমার জন্য।

বলছিলাম এবারে এমন একজন বিদুষী নারীর কাহিনী তোমাদের শোনাবো, যে চা বাগানের সেই কালো অধ্যায়টা বদলে দিয়েছিল নিজের সাহসিকতার সঙ্গে। বিংশ শতাব্দীর শুরুর দিকে ব্রিটিশ শাসনাধীন ভারতের চা বাগানগুলোতে শ্রমিকদের অবস্থা ছিল ক্রীতদাসের মতো। সেই অন্ধকার সময় আলিপুরদুয়ার থেকে জলপাইগুড়ি জেলার চা বাগানগুলোতে জ্বলে উঠেছিল প্রতিবাদের আঙুন। মঙ্গলি ছিলেন চা বাগানের এক সাধারণ নারী শ্রমিক, কিন্তু তার মধ্যে ছিল এক অদম্য জেদ। 1920 দশকে যখন দেশ জুড়ে অসহযোগ আন্দোলন আর চা শ্রমিকদের স্ব অধিকার আন্দোলন শুরু হয়, মঙ্গলি তখন ঘরের কোণে বসে না থেকে আন্দোলনের সামনের সারিতে চলে আসেন। তিনি শ্রমিকদের বোঝাতে শুরু করেন যে নামমাত্র মজুরিতে হাড় ভাঙা খাটুনি আর অত্যাচার সহ্য করা তাঁদের নিয়তি নয়। ব্রিটিশরা চা শ্রমিকদের কর্মক্ষমতা কমিয়ে রাখতে এবং তাদের মজুরির টাকা লুটে নিতে বাগানে বাগানে বিভিন্ন নিশার পানীয়ের দোকান খুলত। মঙ্গরি ওরাও বুঝতে পেরেছিলেন যে এই পানীয় শ্রমিক পরিবারের মেরুদণ্ড ভেঙে দিচ্ছে। তিনি নারী সমাজকে একত্রিত করে সেই দোকানের সামনে পিকেটিং শুরু করেন এবং শ্রমিকদের অধিকার নিয়ে সোচ্চার হন। 1924 সালে মেটেলি চা বাগানে যখন আন্দোলন তুঙ্গে, তখন ব্রিটিশ পুলিশের গুলিতে মঙ্গরি ওরাও শহীদ হন। তিনি ছিলেন চা বাগানের বাংলার চা বলয়ের সম্ভবত প্রথম নারী যিনি শ্রমিকদের অধিকার রক্ষা করতে গিয়ে প্রাণ দিয়েছিলেন। এমন এক সময় মঙ্গরি লড়াই করেছিলেন যখন নারীদের ঘরের বাইরে আসাই ছিল কঠিন। তিনি প্রমাণ করেছিলেন যে তেজ থাকলে একা একটি সাধারণ মেয়েও সাম্রাজ্যবাদের ভীত নাড়িয়ে দিতে পারে। তিনি শুধু মজুরি বৃদ্ধির লড়াই করেননি, বরং শ্রমিকদের সমাজকে কুসংস্কার এবং নেশামুক্ত করার সংগ্রামও করেছিলেন। বড় বড় ইতিহাসের পাতায় তার নাম হয়তো খুব কমই দেখা যায়, কিন্তু চা বাগানের মাটিতে তাঁর রক্ত আজও মিশে আছে। আজকের দিনে আমরা যে চায়ের স্বাদে মুগ্ধ হই, তার পেছনে মঙ্গরি ওরাওয়ের মতো হাজারো সাধারণ মেয়ের রক্ত ঘাম মিশে আছে। শুধু মেয়ের নয়, বলতে পারি চা বাগানের শ্রমিকদের রক্ত ঘাম অশ্রুজল মিশে রয়েছে। 1924 সালে তিনি যখন মেটেলি চা বাগানে দাঁড়িয়ে ব্রিটিশদের চোখের দিকে তাকিয়ে অধিকারের কথা বলেছিলেন, তখন তিনি কেবল নিজের জন্য লড়াই করেছিলেন এমনটা নয়, তিনি লড়াই করেছিলেন আগামী প্রজন্মের জন্য। তার মৃত্যু হয়নি, তিনি আজও আমাদের প্রতিটি লড়াইয়ের অনুপ্রেরণা হয়ে বেঁচে আছেন।

আজ আন্তর্জাতিক চা দিবস, চা নিয়ে নানান কথা বলছি। চা নিয়ে আসলে কথা বলা যেন শেষ হতেই চায় না, কারণ কাপে চা খাওয়া তো ঠিক আছে, কিন্তু মাটির ভাঁড়ের চা খাওয়ার যেন আলাদাই একটা আমেজ। পোড়া মাটির সেই সুবাস যখন গরম চায়ের সঙ্গে মেশে, তখন তার স্বাদ পাঁচ তারা হোটেলের চীনামাটির কাপকেও হার মানায়। কাঁচের গ্লাস, চীনামাটির কাপ নাকি মাটির ভাঁড়, তোমার পছন্দ কোনটা সেটাও কিন্তু কমেন্ট করে জানাতেই পারো আজকের অনুষ্ঠানের পোস্টারের নিচে। পাড়ার মোড়ে চায়ের দোকান হলো এমন একটা জায়গা যেখানে ওই যে বলছিলাম, রাজনীতি থেকে ফুটবল কিংবা সিনেমা থেকে সাহিত্য, সব কিছুর যেন সমাধান হয়ে যায়। তবে চা ছাড়া বাঙালির আড্ডাটা ঠিক যেন নুন ছাড়া তরকারির মতো। মেঘলা আকাশ, ঝমঝমিয়ে বৃষ্টি, আর তার সঙ্গে এক কাপ ধোঁয়া ওঠা গরম গরম চা, সঙ্গে যদি একটু পকোড়া হয়, তবে এর চেয়ে পারফেক্ট কম্বিনেশন আর কি কিছু হতে পারে? তোমার কি মনে হয়? আন্তর্জাতিক চা দিবসে যখন চা নিয়ে নানান রকমের কথা বলছি, তখন এ কথাও তোমাকে জানিয়ে রাখি বন্ধু, এই চা নিয়ে, হ্যাঁ শুধু চাকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের উৎসবের আয়োজন হয়, জানো কি সে কথা? জাপানে চা খাওয়াটা একটা আধ্যাত্মিক শিল্পের মতো। সেখানে অত্যন্ত শান্ত পরিবেশে নিখুঁত নিয়ম মেনে গ্রিন টি তৈরি করে অতিথিদের পরিবেশন করা হয়, আর এটা মনকে শান্ত করার একটা থেরাপি। জাপানে চা উৎসব এমনই। তিব্বতের মানুষদের কথা বলি, সেখানকার মানুষরা কিন্তু আমাদের মতো মিষ্টি চা খান না, তারা চায়ের সাথে মাখন এবং নুন মিশিয়ে এক বিশেষ ধরনের নুনতা চা খান, যা তাদের পাহাড়ি ঠান্ডায় শরীর গরম রাখতে সাহায্য করে। মরক্কোতে গ্রিন টির সঙ্গে প্রচুর পুদিনা পাতা এবং চিনি দিয়ে তার উপরে উঁচু কেটলিতে ধরে গ্লাসে ফেনা তৈরি করে চা ঢালা হয়। সেখানে অতিথিকে চা না খাওয়ানোটা অভদ্রতা বলেই মনে করা হয়, ঠিক আমাদেরই মতো। আমরাও যেমন কারোর বাড়ি গিয়ে পড়লে প্রত্যেকেই আশা করি এক কাপ গরম গরম চা ঠিক আমরা পাব। আসলে আমরা যে কোনো কিছুর দিব্যি খেয়ে একথা বোধ হয় স্বীকার করে নিতেই পারি যে চা আমাদের বড্ড প্রিয়। এই মুহূর্তে গীত বিতানের দিব্যি দিয়ে বলতেই পারি যে হ্যাঁ, চা তোমায় বড্ড ভালোবাসি।

গীতবিতানের দিব্যি, ভীষণ ভালোবাসি এক কাপ গরম গরম চাকে। চায়ের পাতা ফুটন্ত জলে না পড়লে যেমন তার আসল রং আর সুগন্ধ প্রকাশ পায় না, ঠিক তেমনই জানো তো আমাদের জীবনটাও। কঠিন পরিস্থিতি বা লড়াইয়ের মুখোমুখি না হওয়া পর্যন্ত আমাদের ভিতরের আসল শক্তি আর সৌন্দর্য কখনোই বেরিয়ে আসতে পারে না। আর এই দেখো, আন্তর্জাতিক চা দিবসে সুপ্রভাত অনুষ্ঠানে আমি সুইটি তোমার সঙ্গে কথা বলতে বলতে সময়টাও যেন কেমন দ্রুত শেষ হয়ে গেল, ঠিক এক কাপ লিকার চায়ের মতো। আজ আন্তর্জাতিক চা দিবসে নিজেদের প্রিয়জনদের সঙ্গে অন্তত এক কাপ চা শেয়ার করো। মনে রেখো, এক কাপ চা কেবল তৃষ্ণা মেটায় না, সম্পর্কগুলোকেও নতুন করে চনমনে করে তোলে। আজকের দিনটা সকলের খুব খুব খুব ভালো কাটুক, আর আমার সঙ্গে আবারও অন্য কোনো দিন অন্য কোনো অনুষ্ঠানে তোমাদের নিশ্চয়ই কথা হবে। শুনতে থাকো যুববাণী। আর যেহেতু সময় শেষ হয়ে গেল, ঘড়ির কাঁটাও চোখ রাঙাচ্ছে, তাই তো অনুষ্ঠানের শেষ গানটা আমি বলি, হ্যাঁ আমার ছুটির ঘণ্টা আজ বেজে গেল, তাই তো এই ছুটির ঘণ্টা বেজে যাওয়ার গান দিয়েই আজকের মতন বিদায় নিলাম।

আধুনিক গান শুনলেন শ্যামলী ভট্টাচার্যের কণ্ঠে, আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রজাতরঙ্গে।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে আজ পুনর্নির্বাচনে সকাল 9টা পর্যন্ত 20.47% ভোট পড়েছে। সকাল থেকেই বুথে বুথে ভোটারদের লম্বা লাইন। 285টি বুথে ভোট গ্রহণ চলবে সন্ধে 6টা পর্যন্ত। ভোট গণনা 24শে মে। বিগত বছরগুলিতে ভোট দিতে না পারলেও এবারের নির্বাচনে তারা নির্ভয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন বলে বেশ কিছু ভোটদাতা আমাদের জেলা প্রতিনিধিকে জানিয়েছেন।
1: আগের বারেও হয়েছে, কিন্তু এবারে ভোটটা খুব শান্তিপূর্ণ নির্ভয়ে দিতে পেরেছি। গত 15 বছর আমি ভোটই দিইনি, মানে আমি ভোটার হওয়ার পরে আপনার এই প্রথম বিধানসভার ভোট দিলাম। দিতে পারিনি কারণ ভোট তো হয়ে যেত, তো সরকার পাল্টাতে তো এটা মানে নির্ভয়ে ভোট দিতে আসা গিয়েছে না।
2: খুব সুন্দর শান্তিপূর্ণ ভাবেই দিয়েছি। বিগত 15 বছর ধরে আমরা শান্তিপূর্ণ ভাবে ভোট দিতে পারতাম না, থ্রেডের সঙ্গে চলতো। আজকে কিন্তু খুব শান্তিপূর্ণ ভাবে দিয়েছি, এবং গত যে ভোটটা আমাদের ক্যান্সেল হয়েছে তখন আমরা দিতে পারিনি।
0: এদিকে বঙ্গনগরের 113-114 নম্বর বুথে CPIM এর 2 এজেন্টকে পুলিশ আটক করেছে বলে জানা গেছে। কেন্দ্র ও রাজ্যের বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ 2টি জেলায় প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। প্রথমে হাওড়া জেলাশাসকের অফিসে জেলাশাসক, পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারদের পাশাপাশি নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে কথা বলবেন তিনি। এর আগে বেলুড় মঠ যাবেন মুখ্যমন্ত্রী। দুপুরে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, দুই বর্ধমানের জেলা প্রশাসনিক আধিকারিক ও বিধায়কদের সঙ্গে পর্যালোচনা বৈঠকের কর্মসূচি রয়েছে তাঁর। উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের শশিনা গ্রামে বিজেপির বুথ সভাপতির বাড়ির দরজার সামনে থেকে বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। আজ ভোরে অনিল বরণ মল্লিক নামে ওই বিজেপি নেতার বাড়ির সামনে থেকে বোমা উদ্ধার হয়। ওই বিজেপি নেতার দাবি, তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরাই ভয় দেখানোর জন্য বোমা দুটি রেখেছিল। পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌঁছে সেগুলি উদ্ধার করে। আবাস যোজনায় কাটমানি নেওয়া, মারধর ও হুমকির অভিযোগে উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জের রূপমারি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তপন মণ্ডলকে পুলিশ গ্রেপ্তার করেছে। গত 3 দিন ধরে তার খোঁজ মিলছিল না, গোপন খবরের ভিত্তিতে পুলিশ তাকে পাকড়াও করে। পূর্ব বর্ধমানের আউশ গ্রামে বোমা মজুদের অভিযোগে এক তৃণমূল কংগ্রেস নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে, বিধানসভা নির্বাচনের আগে গত 6 এপ্রিল বেলেমাঠ কমিউনিটি হল সংলগ্ন একটি আখের জমি থেকে প্লাস্টিকের জারে 3টি তাজা বোমা উদ্ধার হয়। তদন্তে নেমে ওই গ্রামের বাসিন্দা জাকির মোল্লাকে গ্রেপ্তার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে জাকির জানায়, তৃণমূল কংগ্রেস নেতা শামস তাবরিজ ওরফে অরূপ মির্ধার নির্দেশেই বোমাগুলি মজুদ করা হয়েছিল। এদিকে হুগলির আরামবাগের কালীপুর মোড় এলাকায় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের পাশ থেকে বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। তোলাবাজির অভিযোগে বিধাননগরের 34 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, 5 নম্বর বোর্ড চেয়ারম্যান রঞ্জন পোদ্দারকে পুলিশ গ্রেপ্তার করেছে। প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুর ঘনিষ্ঠ এই কাউন্সিলর অটো এবং বাস মালিকদের কাছ থেকে বেআইনিভাবে টাকা আদায় করতেন বলে অভিযোগ। এদিকে হুমকি দেওয়া এবং তোলাবাজির অভিযোগে পূর্ব বর্ধমানের রায়নার উচালন গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আনিসুর রহমান খান এবং বর্ধমান 1 নম্বর ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি সোমনাথ বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করেছে পুলিশ। ভোট পরবর্তী হিংসা মামলায় গ্রেপ্তারির আশঙ্কায় আদালতে আত্মসমর্পণ করে

জামিন নিয়েছেন কলকাতা দক্ষিণের তৃণমূল কংগ্রেস সাংসদ মালা রায় এবং তার ছেলে নির্বাণ। ১,০০০ টাকার ব্যক্তিগত বন্ডে আলিপুর আদালত তাদের জামিন মঞ্জুর করে। গত চৌঠা মে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর বিজেপি কর্মীদের বাড়িতে অস্ত্রসহ হামলার ঘটনায় টালিগঞ্জ থানায় ২৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। সেই মামলায় নাম জড়ায় সাংসদ ও তার ছেলের। অস্ত্র আইনে মামলা রুজু করে পুলিশ। কলকাতার ৫টি মেডিকেল কলেজ হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে পুলিশের তরফে একগুচ্ছ পদক্ষেপ নেওয়া হচ্ছে। কলকাতা পুলিশের তরফে SSKM, নীলরতন, আরজিকর, ন্যাশনাল ও কলকাতা মেডিকেল কলেজগুলির কর্তৃপক্ষকে পাঠানো এক চিঠিতে হাসপাতালের সরকারি সম্পত্তি নষ্টের মতো ঘটনা রুখতে কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি হাসপাতালে থাকবে ওয়্যারলেস সেট, পাশাপাশি হাসপাতালের সুপার অধ্যক্ষের সঙ্গে স্থানীয় থানা, ডিভিশনাল ও লালবাজার কন্ট্রোল রুমের ওয়্যারলেসের মাধ্যমে সরাসরি যোগাযোগ থাকবে। হাসপাতালের সমস্ত বেসরকারি নিরাপত্তারক্ষী, অ্যাম্বুলেন্স পরিষেবা প্রদানকারী সংস্থা এবং অন্যান্য কর্মীদের বিস্তারিত তথ্য ভাণ্ডার এক মাসের মধ্যে তৈরি করা হবে। জরায়ুমুখ ক্যান্সার রোধে রাজ্যে খুব শীঘ্রই HPV টিকাকরণ কর্মসূচি শুরু হতে চলেছে। স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকাতে জানানো হয়েছে, ১৪ বছর বয়সী কিশোরীদের এই টিকা দেওয়া হবে। রাজ্যের সব জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক, কলকাতা পুরসভা এবং সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্তাদের কাছে ইতোমধ্যে এই সংক্রান্ত নির্দেশিকা পাঠানো হয়েছে। সারা রাজ্যের মতো টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রিও অন্ধকার থেকে মুক্তি পেতে চাইছে বলে মন্তব্য করেছেন বিধায়ক চলচ্চিত্র শিল্পী রুদ্রনীল ঘোষ। কলাকুশলীদের দাবিতে রুদ্রনীল ঘোষের নেতৃত্বে গতকাল ফেডারেশনের বৈঠকে হাজির ছিলেন ইন্ডাস্ট্রির বহু পরিচালক এবং অভিনেতা। এতদিন কাজ না পাওয়া বহু কলাকুশলী এদিন তার সামনে নিজেদের অভিযোগ তুলে ধরেন। জাতীয় শিক্ষানীতি সহ শিক্ষার উৎকর্ষে কেন্দ্রীয় সরকারের সমস্ত গুরুত্বপূর্ণ প্রকল্প এবার এ রাজ্যেও কার্যকর হবে। নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানান, দীর্ঘদিন ধরে শিক্ষাক্ষেত্রে রাজ্যে যে সমস্ত কেন্দ্রীয় প্রকল্প সঠিকভাবে বাস্তবায়িত হয়নি, নতুন সরকার সেগুলি দ্রুত চালুর সিদ্ধান্ত নিয়েছে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও আগামী কয়েকদিন গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এদিকে আলিপুর চিড়িয়াখানায় প্রাণীদের জন্য এই গরমে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। চারপাশের পরিবেশ ঠান্ডা রাখতে পশুদের খাঁচায় জলের স্প্রিংকলার ব্যবহার করা হচ্ছে। স্থানীয় সংবাদ শেষ হলো।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ এশরাজ পরিবেশন করলেন অর্কজ্যোতি বন্দ্যোপাধ্যায় রাগ পতদীপ। শিল্পীকে তবলায় সঙ্গত করলেন সঞ্জিত মুখোপাধ্যায়। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা।

0: দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হবে মিডিয়াম ওয়েভ 297.6 মিটার্স অর্থাৎ 1008 কিলোহার্টজে। খবর শুনবেন একটু পরেই।
1: নমস্কার, আকাশবাণী সমাচার কে সাথ মে শক্তি সিং।

এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন ইন্দ্রাণী সাহার কণ্ঠে। অনুষ্ঠানটি এখানে শেষ হলো আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

এতক্ষণ নজরুল গীতি শুনলেন উৎপল উপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে অনুষ্ঠান শুনছেন। পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গের মিডিয়াম ওয়েভ 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন শুনবেন হিন্দি ছায়াছবির গান। আজকের প্রথম গানটি শুনবেন শিল্পী জগজিৎ সিং এর কণ্ঠে ফিল্ম ধূপ থেকে।

শুনছেন হিন্দি ছায়াছবির গান। পরবর্তী গানটি শুনবেন ফিল্ম বোম্বে থেকে, শিল্পী হরিহরন এবং কবিতা কৃষ্ণমূর্তির দ্বৈতকণ্ঠে।

0: এখন শুনবেন খেলার খবর।
1: আকাশবাণী কলকাতা খেলার খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। আইএসএল ফুটবলে আজ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে ইস্টবেঙ্গল ও ইন্টার কাশি এবং মোহনবাগান সুপার জায়ান্ট স্পোর্টিং ক্লাব দিল্লির মুখোমুখি হয়েছে। ইস্টবেঙ্গল মহিলাদের কন্যাশ্রী কাপ ফুটবলে চ্যাম্পিয়ন। আহমেদাবাদে আজ আইপিএল এর ম্যাচে গুজরাট টাইটান্স চেন্নাই সুপার কিংসের মুখোমুখি। আসছি বিস্তারিত খবরে। আইএসএল ফুটবলের আজ শেষ দিনে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্ট দুই দল মাঠে নেমেছে। কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গল ইন্টার কাশির মুখোমুখি। শেষ পাওয়া খবরে ইন্টার কাশি 1-0 গোলে এগিয়ে রয়েছে। অন্যদিকে সল্টলেকে জুয়ো ভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান সুপার জায়ান্ট স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে খেলছে। শেষ পাওয়া খবরে খেলাটি এখনও গোলশূন্য রয়েছে। দুটি দলই 12 ম্যাচ খেলে 23 পয়েন্ট করে সংগ্রহ করেছে। ইস্টবেঙ্গল গোল পার্থক্যে এগিয়ে থাকায় লিখতে তালিকার শীর্ষে, মোহনবাগান দ্বিতীয় স্থানে। ইস্টবেঙ্গল মোহনবাগানের থেকে 5 গোলে এগিয়ে রয়েছে। লীগের অন্য দুই ম্যাচে জামশেদপুর এফসি ওড়িশা এফসির এবং পাঞ্জাব এফসি মুম্বাই সিটি এফসির মুখোমুখি। ইস্টবেঙ্গল মহিলাদের কন্যাশ্রী কাপ ফুটবলে চ্যাম্পিয়ন। আজ নিজেদের মাঠে চ্যাম্পিয়নশিপ রাউন্ডের শেষ ম্যাচে ইস্টবেঙ্গল 12-0 গোলে SSB উইমেন FC-কে হারিয়ে দিয়েছে। ইস্টবেঙ্গলের সুলাঞ্জনা রাউল 6টি, সন্ধ্যা মাইতি 2টি, পূর্ণিমা দাস, সুপ্রিয়া কিসপোত্তা, আন্তাসিয়া ওরাও, সাথী দেবনাথ 1টি করে গোল করেছেন। এবারের ইন্ডিয়ান উইমেন্স লিগে ইস্টবেঙ্গল বিজয়ী। পরপর দুবছর তারা দ্বিমুকুট জয় করল। আর এবার আইপিএলের খবর। আইপিএল ক্রিকেটে আজ গুজরাট টাইটান্স চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হয়েছে। আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলা শুরু হয়েছে সন্ধে 7:30। চেন্নাই টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয়। শেষ পাওয়া খবরে গুজরাট 8 ওভারে কোনো উইকেট না হারিয়ে 81 রান করেছে। গুজরাট 13 ম্যাচে 16 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। ইতিমধ্যেই প্লে অফে খেলার যোগ্যতা অর্জন করেছে তারা। অন্যদিকে চেন্নাই সমসংখ্যক ম্যাচে 12 পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে। প্লে অফে যেতে হলে আজকের খেলায় জেতার পাশাপাশি অন্য

0: খেলাতেও নজর রাখতে হবে তাদের। এদিকে আগামীকাল সানরাইজার্স হায়দ্রাবাদ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলবে। হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই খেলা শুরু হবে সন্ধে 7:30। দুটি দলই প্লে অফে পৌঁছে গেছে। 13 ম্যাচে 18 পয়েন্ট সংগ্রহ করে আরসিবি পয়েন্ট তালিকার শীর্ষে, সমসংখ্যক ম্যাচে 16 পয়েন্ট নিয়ে হায়দ্রাবাদ তৃতীয় স্থানে। আইপিএল এর ম্যাচে গতকাল ইডেনে কলকাতা নাইট রাইডার্স এর বিরুদ্ধে ম্যাচে অখেলোয়াড় সুলভ আচরণের কারণে মুম্বাই ইন্ডিয়ান্সের হার্দিক পান্ডিয়া শাস্তির মুখে পড়েছেন। ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই তার ম্যাচ ফির 10% জরিমানা করেছে, সেই সঙ্গে একটি ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে। কলকাতা নাইট রাইডার্সের ইনিংসের 10ম ওভারে চতুর্থ বলে হার্দিক রান আপের দিকে এগোনোর সময় উইকেটের দুটি বেল আঙুল দিয়ে টোকা মেরে ফেলে দেন। কোনো কারণ ছাড়াই এমন কাজ করার জন্য তাকে শাস্তি দেওয়া হয়েছে। হার্দিক সেই শাস্তি মেনেও নিয়েছেন। কালীঘাট ক্লাব সিএবি মহিলাদের ক্লাব টি-20 ক্রিকেটের চ্যাম্পিয়ন হয়েছে। আজ সল্টলেকে ফাইনালে ভবানীপুর ক্লাবকে তারা 8 উইকেটে হারিয়ে দিয়েছে। প্রথমে ব্যাট করে ভবানীপুর 20 ওভারে 8 উইকেটে 110 রান করেছে। কালীঘাট 17 ওভার 4 বলে 2 উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। তনুশ্রী সরকার 53 রানে অপরাজিত থাকেন। ব্যাডমিন্টনের খবর, পশ্চিমবঙ্গ জুনিয়র স্টেট র্যাঙ্কিং ব্যাডমিন্টন প্রতিযোগিতার দুরন্ত সাফল্য পেয়েছে কলকাতার বি গ্রুপের 17 বেঙ্গল ব্যাটালিয়নের এনসিসি ক্যাডেট অ্যারিয়ান অধিকারী। মিক্সড ডাবলসে তৃতীয় স্থান অধিকার করে নজর কেড়েছেন তিনি। শিলিগুড়িতে আয়োজিত এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় অ্যারিয়ানের সাফল্যের কথা তুলে ধরে পশ্চিমবঙ্গ ও সিকিম এনসিসি ডিরেক্টরেট তাদের সামাজিক মাধ্যমের হ্যান্ডেলে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। বলা হয়েছে, অ্যারিয়ানের নিষ্ঠা, শৃঙ্খলা এবং অধ্যবসায় এনসিসির মূল আদর্শকে প্রতিফলিত করে এবং গোটা সংগঠনের গর্ব বৃদ্ধি করেছে। এনসিসি কর্তৃপক্ষ জানিয়েছে, এই সাফল্য শুধুমাত্র পদক জয় নয়, বরং রাজ্যের যুব সমাজের প্রতিভা, লড়াইয়ের মানসিকতা এবং ক্রীড়াক্ষেত্রে উৎকর্ষের প্রতিফলন। শিলিগুড়ির মঞ্চে এই কৃতিত্ব এনসিসি ক্যাডেটদের মধ্যে নতুন উৎসাহ তৈরি করবে বলেও মনে করছে ওয়াকি বহাল মহল। খেলার খবর শেষ হল, এরপর খবর শুনবেন রাত 10টায়।
1: আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা, এখন শুনবেন নানা রঙের গান। প্রথমে শুনবেন শ্রেয়া ঘোষালের কণ্ঠে আধুনিক গানটি।

শুনছেন নানা রঙের গান, এতক্ষণ শুনলেন আধুনিক গান, এখন শুনবেন ভূমি ব্যান্ডের গান, পরিবেশনায় সুরজিৎ চট্টোপাধ্যায়।

এখন শুনবেন বিশেষ আলোচনা ভিত্তিক অনুষ্ঠান স্পটলাইট। শুভ সন্ধ্যা শ্রোতা বন্ধুরা, আজকের স্পটলাইটে আপনাদের স্বাগত জানাই। আকাশবাণী স্পটলাইট অনুষ্ঠানে আজ আমরা ব্রিকস বিদেশ মন্ত্রীদের বৈঠকে গুরুত্বপূর্ণ বিষয় এবং তার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করব। আজকের আলোচনায় উপস্থিত আছেন প্রাক্তন রাষ্ট্রদূত জিতেন্দ্র কুমার ত্রিপাঠি এবং সঞ্চালনায় রয়েছেন অর্জুন চৌধুরী। সাংবাদিক অর্জুন চৌধুরী বলেন, আজকের স্পটলাইটে মাননীয় জিতেন্দ্র কুমার ত্রিপাঠীজি, আপনাকে স্বাগত। জিতেন্দ্র কুমার ত্রিপাঠি বলেন, অনেক ধন্যবাদ আপনাদের। অর্জুন চৌধুরী প্রশ্ন করেন, আসুন আমরা আজকের আলোচনা শুরু করি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়া ও ইরানের বিদেশ মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন। ব্রিকস বিদেশ মন্ত্রী সম্মেলনের গুরুত্ব এবং চলতি বছরের সেপ্টেম্বর মাসে ব্রিকস শিখর সম্মেলনের সার্বিক পরিস্থিতি নিয়ে আমাদের শ্রোতাদের বিস্তারিতভাবে জানান। মিস্টার ত্রিপাঠী বলেন, ব্রিকস গোষ্ঠীর বিদেশ মন্ত্রীদের সম্মেলন এমন সময়ে অনুষ্ঠিত হয়েছে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঁচ দেশ সফরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। কাজেই ভারতের কাছে, বিশেষ করে প্রধানমন্ত্রীর কাছে, এবারের ব্রিকস বিদেশ মন্ত্রীর সম্মেলন বাড়তি তাৎপর্য পেয়েছে। ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশ মন্ত্রীরা তাদের নির্ধারিত কর্মসূচি অনুযায়ী তাদের কার্য সম্পন্ন করেন। প্রধানমন্ত্রীর এই সফরের সঙ্গে যাতে কোনোভাবেই ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশ মন্ত্রীদের সম্মেলনে বিঘ্ন না ঘটে তারও উদ্যোগ নেওয়া হয়। কাজেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদের সঙ্গে খুব কম সময়ের জন্যই দেখা করেন। তাদের মধ্যে ওই স্বল্প সময়ের সাক্ষাতে মধ্যপ্রাচ্যে ভূ রাজনৈতিক সংঘাত গুরুত্ব পায়। এছাড়াও ভারত মহাসাগরীয় অঞ্চলের অস্থিরতা এবং দক্ষিণী বিশ্বের বিভিন্ন দেশের দৃষ্টিভঙ্গি নিয়েও তাদের মত বিনিময় হয়েছে। বিশেষ করে জ্বালানি পরিকাঠামো এবং বিশ্বজনীন সরবরাহ শৃঙ্খল নিয়েও বিস্তারিত আলোচনা হয় তাদের মধ্যে। কারণ গোটা বিশ্বের জ্বালানি তেল ও গ্যাসের এক পঞ্চমাংশ হরমুজ প্রণালী দিয়ে সরবরাহ হয়। অর্জুন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচির বৈঠক নিয়ে এবার আপনি আমাদের শ্রোতাদের কিছু বলুন।

জিতেন্দ্র কুমার ত্রিপাঠী জানান, বেশ, এই বৈঠক মোটের ওপর ভালোই হয়েছে। আরাকসি মূলত ইরানের প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গিকে সামনে রেখেই মধ্যপ্রাচ্যের জটিল পরিস্থিতিতে ভারতের সাহায্য প্রার্থনা করেন। আরাকসি বলেছেন, তার দেশ হরমুজ প্রণালীতে ভারতের পতাকাবাহী তৈলবাহী জাহাজগুলিকে সহায়তা দেবে এবং তারা অনুভব করে ভারত যাতে কোনোভাবেই প্রত্যক্ষভাবে বর্তমান জ্বালানি সংকটের মধ্যে না পড়ে। সাংবাদিক অর্জুন চৌধুরী বলেন, এবার আপনি রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভের সফর সম্পর্কে আমাদের বলুন। ভারতের সঙ্গে রাশিয়ার বন্ধুত্বের সম্পর্ক এক শক্তিশালী ভিতের ওপর দাঁড়িয়ে, বিশেষ করে প্রতিরক্ষা এবং জ্বালানি দুই বিষয় এখানে বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ ভারতকে রাশিয়া এই দুই ক্ষেত্রে বিশেষভাবে সাহায্য করে। কাজেই এই প্রসঙ্গে দুটি দেশের সম্পর্কই অত্যন্ত তাৎপর্যপূর্ণ, বিশেষ করে এলএনজি সরবরাহের ক্ষেত্রে এই প্রসঙ্গটি উল্লেখযোগ্য। কাজেই আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার বিদেশমন্ত্রীর এই বৈঠকটি সম্পর্কে আপনি কি বলবেন? রাষ্ট্রদূত মিস্টার ত্রিপাঠী বলেন, কোনো সন্দেহ নেই, ল্যাভরভ অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন বিদেশমন্ত্রী, যার সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকে রাশিয়া ভারত সম্পর্ক এবং এলএনজির নিরবিচ্ছিন্ন সরবরাহ কিভাবে হবে সে বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়াও জ্বালানি তেল এবং সারও ছিল তাদের মধ্যে আলোচনার গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমানে জ্বালানি তেল পাওয়ার ক্ষেত্রে ভারত একাধিক বিড়ম্বনার শিকার হয়েছে। ভারত এখন শুধুমাত্র রাশিয়া বা মধ্যপ্রাচ্যের ওপর নির্ভর করে থাকছে না, অনেক ক্ষেত্রে ভেনেজুয়েলা নাইজেরিয়ার দিকেও তাকাতে হচ্ছে। কাজেই জ্বালানি তেল সার এবং প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ সুনির্দিষ্ট করতে একাধিক পদক্ষেপ গ্রহণ করা ভারতের কাছে জরুরি। রাশিয়া থেকে ভারতে তেল আমদানির বিষয়টি অচলাবস্থার মধ্যে রয়েছে। ভারতীয় কোম্পানিগুলি তার ভবিষ্যৎ নিয়ে যথেষ্ট সন্দিহান। এই অন্যতম কারণে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার বিদেশমন্ত্রী ল্যাভরভের বৈঠক ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতীয় স্বার্থে প্রধানমন্ত্রী চেয়েছেন রাশিয়া থেকে জ্বালানি সরবরাহ অব্যাহত রাখতে, কিন্তু মার্কিন অবরোধের জন্য সেটা সুষ্ঠুভাবে সম্ভব হচ্ছে না। সাংবাদিক অর্জুন চৌধুরী বলেন, এবার আপনি আমাদের ব্রাজিলের বিদেশমন্ত্রী ভিয়েরার সফর সম্পর্কে শ্রোতাদের কিছু জানান। রাষ্ট্রদূত মিস্টার ত্রিপাঠী বলেন, একথা ভুললে চলবে না, মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ব্রাজিল প্রথম থেকেই সরব। ব্রাজিল মার্কিন যুক্তরাষ্ট্রের একচেটিয়া আচরণের বিরোধিতা করে এসেছে। ব্রাজিল চিনির উৎপাদন এবং সরবরাহকারী দেশ হিসাবে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ, এছাড়াও সোয়াবিনের উৎপাদনের ক্ষেত্রেও তারা শীর্ষস্থানে রয়েছে। ব্রাজিলের লৌহ আকরিক ভাণ্ডার ঈর্ষণীয়, গোটা বিশ্বকে আগামী দিনগুলিতে বহু বছর ধরে সরবরাহ করতে সক্ষম। সেই হিসাবে ব্রাজিলের সঙ্গেও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী ভিতের ওপর দাঁড় করানো অত্যন্ত জরুরি বলে আমি মনে করি। বিভিন্ন ক্ষেত্রে তাদের সার্বিক ক্ষমতা আন্তর্জাতিক এবং আঞ্চলিক ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ, কাজেই ভারতের সঙ্গে ব্রাজিলের সুসম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রসঙ্গে আমরা ভারতীয় বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক সম্পর্ক বিষয়ক সচিব সুধাকর দালোলার কথা বলতে পারি। তিনি ব্রিক্স বিদেশমন্ত্রীদের সমাপ্তি অনুষ্ঠানের পর সাংবাদিকদের কাছে তার বক্তব্য রেখেছিলেন। সাংবাদিক অর্জুন চৌধুরী বলেন, ব্রিক্স বিদেশমন্ত্রীদের সম্মেলনে আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ের পাশাপাশি প্রশাসন এবং বহুপাক্ষিক পদ্ধতিও আলোচনা স্থান পায়। এ ব্যাপারে আপনি কিছু বলুন। প্রাক্তন রাষ্ট্রদূত জিতেন্দ্র কুমার ত্রিপাঠী জানান, বিদেশমন্ত্রীদের বৈঠকে সহিষ্ণুতা, সৃজনশীল ক্ষমতা, সহযোগিতা এবং পরিবেশ বান্ধব পরিস্থিতির ওপর বাড়তি গুরুত্ব পেয়েছে। তিনটি অধিবেশনের সদস্য দেশগুলি ব্রিক্স কৌশলগত অংশীদারিত্বের মূল স্তম্ভ নিয়ে আলোচনা করেছে। তাদের আলোচনায় রাজনীতি, নিরাপত্তা, অর্থনীতি, সংস্কৃতি এবং মানুষের মানুষের সম্পর্কে বিষয়টিও গুরুত্ব পায়। গত দুই দশকে এই সম্পর্ক আরও বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে সমসাময়িক বিশ্বজনীন চ্যালেঞ্জ মোকাবিলা করতে তারা একজোট হয়ে পথ চলার অঙ্গীকার করেন। ভারতের পৌরোহিত্যে এবার ব্রিক্স শিখর সম্মেলন আশা করা যায় আন্তর্জাতিক বিশ্বে এক নতুন মাত্রা পাবে। সাংবাদিক অর্জুন চৌধুরী বলেন, আমাদের শ্রোতাদের স্বার্থে ব্রিক্স এই শব্দটির প্রতিটি অক্ষরের অর্থ বিস্তারিতভাবে বলুন। মিস্টার ত্রিপাঠী জানান, অবশ্যই এ সম্পর্কে অনেক কিছু বলার আছে। ব্রিক্স এখন আর ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে সীমাবদ্ধ নেই। ব্রিক্সে এখন নতুন সদস্য অন্তর্ভুক্ত হয়েছে এবং তাদের মধ্যে সম্পর্ক মধুর নয়। এই বিষয়ে আমি

সংযুক্ত আরব আমিরশাহী এবং ইরানের প্রসঙ্গটি টানব। ব্রিক্স এখন 11টি দেশে বর্ধিত হয়েছে, যদিও সৌদি আরব এখনও যোগ দেয়নি। যত সদস্য বাড়বে ততই বিতর্ক এবং জটিলতা বাড়ার সম্ভাবনা দেখা যাবে। কাজেই ব্রিক্সের পরিধি যত বাড়বে ভিন্ন ধর্মের সমস্যা বৃদ্ধি পাবে। আমার মনে হয় ব্রিক্সের সদস্য সংখ্যা বৃদ্ধি পেলে নির্দিষ্ট কোনো সঠিক সিদ্ধান্ত নিতে একাধিক বিতর্ক দানা বাঁধবে। এ ব্যাপারে আমি রাষ্ট্রসংঘের উদাহরণ দিতে পারি। রাষ্ট্রসংঘের বিপুল সদস্যের জন্য এই আন্তর্জাতিক গোষ্ঠীটি হামেশাই সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়। কাজেই এ ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। নতুন বিশ্ব সুশৃঙ্খলা এবং নিরাপত্তার ক্ষেত্রে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং তার পরবর্তী পরিস্থিতিতে প্রাচীন বিশ্ব ব্যবস্থার সঙ্গে বর্তমান পরিস্থিতির কোনো সমতাই নেই। গত শতকের 9-এর দশকের আগে পর্যন্ত দ্বিমেরু বিশ্ব ব্যবস্থা এবং একমেরু বিশ্বে পরিণত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন এই বিশ্ব ব্যবস্থা কখনোই ভালো অথবা মানবিক ছিল এটা বলতে পারি না। বহুপাক্ষিক বিশ্ব ব্যবস্থার মাধ্যমেই সার্বিক উন্নয়নকে তুলে ধরা যায়, তবে এর মধ্যেও অনেক সমস্যা রয়ে গেছে, কারণ বিভিন্ন দেশের জাতীয় স্বার্থ এখানে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সাংবাদিক অর্জুন চৌধুরী বলেন, ব্রিক্স বিদেশ মন্ত্রীদের সম্মেলনের ফলাফল নিয়ে আমরা একটু আলোচনা করব। আপনি সংক্ষেপে এ ব্যাপারে আমাদের শ্রোতাদের কিছু বলুন। মিস্টার ত্রিপাঠী জানান, ব্রিক্স বিদেশ মন্ত্রীরা এবারের সম্মেলনে আন্তর্জাতিক আঞ্চলিক বিষয়ে সদস্য দেশগুলির সার্বিক সহযোগিতা, রাষ্ট্রসংঘের সংস্কার, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই, বাণিজ্য, শিল্প, কৃত্রিম বুদ্ধিমত্তা, শক্তি নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, জীব বৈচিত্র্য, স্বাস্থ্যসহ একাধিক বিষয় নিয়ে তাদের ঘোষণাপত্রে মত বিনিময় করেছে। এই সম্মেলনের ফলাফল সম্পর্কে আমরা বলতেই পারি। সদস্য দেশগুলি পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থা, স্বাস্থ্য, বিশ্বব্যাপী খাদ্য শৃঙ্খলা, পুষ্টি এবং মানুষে মানুষের সম্পর্ক নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করছে। আমাদের সতর্ক হওয়া প্রয়োজন। বর্তমান বিশ্বে এক অস্থির পরিস্থিতি চলছে। ক্রমবর্ধমান সংঘাত, জলবায়ু সংক্রান্ত ঝুঁকি, প্রযুক্তির অগ্রগমন নিয়েও গোটা বিশ্ব চ্যালেঞ্জের মুখে এসে পড়েছে। এই বিষয়গুলি ব্রিক্স সদস্যরা তাদের আলোচনার টেবিলে এবং তাদের ঘোষণাপত্রেও নির্দিষ্টভাবে উপস্থাপিত করেছেন। সাংবাদিক অর্জুন চৌধুরী বলেন, তাহলে এখন ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির কি কর্তব্য হওয়া উচিত? রাষ্ট্রদূত মিস্টার ত্রিপাঠী বলেন, গোষ্ঠীভুক্ত দেশগুলির নির্দিষ্ট একটি দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে লক্ষ্য পৌঁছাতে চেষ্টা করতে হবে। উন্নয়নমুখী দৃষ্টিভঙ্গির মাধ্যমে সমস্ত সমস্যার সমাধান করতে হবে। এ প্রসঙ্গে রাষ্ট্রসংঘের সংস্কারের বিষয়টি চলে আসে। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা এবং ভেটো ক্ষমতা নিয়ে আলোচনা প্রয়োজন। একথা ভুললে চলবে না, গোটা বিশ্ব ব্যবস্থা বদলে যাওয়ার জন্য রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সংস্কার জরুরি। 1991 সালে নিরাপত্তা পরিষদের সংস্কার সাধনে G4 গোষ্ঠী গড়ে তোলা হয়েছিল। আবার G4কে মোকাবিলা করার জন্য কফি গ্রুপ গড়ে ওঠে। সব মিলিয়ে গোটা বিশ্বের ভূ রাজনৈতিক পরিস্থিতির বিলকুল পরিবর্তন হয়েছে। এদিকে ইরান হরমুজ প্রণালীর কর্তৃত্ব দাবি করছে। এর ফলে গোটা বিশ্বের সার্বিক পরিস্থিতির পরিবর্তন ঘটেছে। সব মিলিয়ে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলিকে অনেক চিন্তাভাবনা করে এগোতে হবে। অর্জুন চৌধুরী জানান, মাননীয় জিতেন্দ্র কুমার ত্রিপাঠী জি, আকাশবাণীর স্টুডিওতে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। ব্রিক্স বিদেশ মন্ত্রীদের সম্মেলন নিয়ে আপনি আমাদের শ্রোতাদের অনেক কিছু শোনালেন। প্রাক্তন রাষ্ট্রদূত মিস্টার ত্রিপাঠী বলেন, অনেক ধন্যবাদ আপনাদের আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আকাশবাণী স্পটলাইট অনুষ্ঠানে আজ আমরা ব্রিক্স বিদেশ মন্ত্রীদের বৈঠকে গুরুত্বপূর্ণ বিষয় এবং তার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করলাম। আজকের আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন রাষ্ট্রদূত জিতেন্দ্র কুমার ত্রিপাঠী, সঞ্চালনায় ছিলেন অর্জুন চৌধুরী। স্পটলাইট অনুষ্ঠানটি সম্প্রচারিত হয় প্রতি মঙ্গল, বৃহস্পতি ও রবিবার রাত 8:30 সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। নিউজ অন AIR মোবাইল অ্যাপ এবং আকাশবাণীর ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যায়। এই অনুষ্ঠান বিষয়ে আপনারা নিজেদের মতামত AIR NSDtalks@gmail.com অথবা 9289094044 নম্বরে হোয়াটসঅ্যাপ করে নিজেদের মতামত জানাতে পারেন।
অনুষ্ঠানটি এখানেই শেষ।

0: আকাশবাণী, খবর পড়ছি অনিন্দ্য চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, ইটালি সহ পাঁচ দেশ সফর শেষে প্রধানমন্ত্রী আজ দেশে ফিরে এসেছেন। তিনি জানিয়েছেন, ভারতের সঙ্গে ইটালির কৌশলগত অংশীদারিত্ব আরও সুদৃঢ় করা হবে। কেন্দ্রীয় মন্ত্রী বিজেপি নেতা পীযূষ গোয়েল বলেছেন, আন্তর্জাতিক মঞ্চে ভারতের দৃঢ় অবস্থানের প্রতিফলন হল প্রধানমন্ত্রীর এই সফর। দেশে অপরিশোধিত তেল, পেট্রোল, ডিজেল সহ অন্যান্য জ্বালানি সরবরাহ স্বাভাবিক এবং শোধনাগারগুলি সর্বোচ্চ ক্ষমতায় কাজ করছে বলে কেন্দ্র জানিয়েছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, ট্রেনে অপরাধমূলক ঘটনার তদন্তে তৃণমূল স্তরে গোয়েন্দা তথ্য সংগ্রহের উপর জোর দেওয়া হয়েছে। আফ্রিকায় বিভিন্ন অঞ্চলে ইবোলা ভাইরাস সংক্রমণের পরিপ্রেক্ষিতের জন্য চতুর্থ ভারত আফ্রিকা ফোরাম শিখর সম্মেলন স্থগিত করা হয়েছে। ইবোলা রোগাক্রান্ত দেশ থেকে অথবা সে দেশের মধ্য দিয়ে আসা যাত্রীদের জন্য নির্দেশিকা জারি করেছে কেন্দ্র। পশ্চিমবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনে আজ শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। গড়ে ভোট পড়েছে 88.10%। ইন্টার কাশিকে 2-1 গোলে হারিয়ে ইস্টবেঙ্গল প্রথমবার আইএসএল ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে। অপর ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট 2-1 গোলে স্পোর্টিং ক্লাব দিল্লিকে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। ইতালি সহ পাঁচ দেশ সফর শেষ করে প্রধানমন্ত্রী আজই দেশে ফিরে এসেছেন। ব্যবসা, বাণিজ্য, বিনিয়োগ এবং সরবরাহ শৃঙ্খলের স্থিতাবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ অর্থনৈতিক করিডোর বা IMEC-কে আরও উন্নত করতে ভারত ও ইটালি সম্মত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এক যৌথ বিবৃতিতে বলেছেন, বিশ্ব বাণিজ্য, যোগাযোগ ব্যবস্থা এবং সমৃদ্ধশালী ভবিষ্যৎ গড়ে তোলার জন্য এই করিডোরের বিষয়ে দুটি দেশ সহযোগিতা করবে। এই বছরের মধ্যে এই উদ্যোগকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রথম IMEC মন্ত্রী পর্যায়ের বৈঠক আয়োজন করা হবে। এর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। রোমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনের ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেছেন, IMEC ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং ভারতকে যুক্ত করে যোগাযোগ ব্যবস্থা ও অর্থনৈতিক করিডোরের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দুই প্রধানমন্ত্রী মনে করেন, উদ্ভাবন, বিজ্ঞান ও প্রযুক্তি ভারত ইতালি অংশীদারিত্বের মূল চালিকাশক্তি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ইটালি নকশা ও নিখুঁত কাজের জন্য বিশ্বজুড়ে খ্যাত, অন্যদিকে প্রতিভা ও ব্যবসাশ্রয়ী উদ্ভাবনের গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে ভারত পরিচিতি লাভ করেছে। দুই দেশের মধ্যে অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার জন্য উভয় নেতা বিস্তারিতভাবে আলোচনা করেছেন। ভারত ইটালি যৌথ কৌশলগত অংশীদারিত্বের পরিকল্পনা 2025 থেকে 2029-এর মধ্যে বাস্তবসম্মত ব্যবস্থাপনা গড়ে তুলেছে। নির্দিষ্ট সময়ের মধ্যে এটি কার্যকর করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে।
1: हमने हमारी भावी साझेदारी को और सशक्त बनाने के लिए विस्तृत रूप से चर्चा की। भारत इटली ज्वाइंट स्ट्रेटेजिक एक्शन प्लान 2025-2029 हमारी साझेदारी को एक प्रैक्टिकल और फ्यूचरिस्टिक ढांचा प्रदान करता है। हम इस पर समयबद्ध तरीके से आगे बढ़ रहे हैं। हमारे साझा प्रयासों में द्विपक्षीय व्यापार 20 बिलियन यूरो के लक्ष्य की ओर तेजी से बढ़ रहा है।
0: কেন্দ্রীয় মন্ত্রী বিজেপি নেতা পীযূষ গোয়েল বলেছেন, এক বিশ্বস্ত অংশীদার হিসেবে সমগ্র বিশ্ব ভারতের দিকে তাকিয়ে রয়েছে। নতুন দিল্লিতে আজ প্রধানমন্ত্রীর পাঁচ দেশ সফর নিয়ে এক সাংবাদিক সম্মেলনে শ্রী গোয়েল বলেন,

0: এই সফর সমাজের প্রতিটি অংশের জন্য সুবিধা সুনিশ্চিত করবে। আন্তর্জাতিক মঞ্চে ভারতের দৃঢ় অবস্থানের প্রতিফলন হল এই সফর। সফরকালে ভারত সংযুক্ত আরব আমিরশাহির 10,000 কোটি বিনিয়োগ সহ 57টি উল্লেখযোগ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের জন্য শ্রী গোয়েল কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সমালোচনা করেন। তিনি বলেন, নেতিবাচক রাজনীতির জন্যই জনগণ নির্বাচনে কংগ্রেসকে ত্যাগ করেছে। ভারতে অপরিশোধিত তেল, পেট্রোল, ডিজেল, প্রাকৃতিক গ্যাস এবং এলপিজি সরবরাহ স্বাভাবিক আছে এবং শোধনাগারগুলি সর্বোচ্চ ক্ষমতায় কাজ করছে বলে সরকার আজ ফের আশ্বস্ত করেছে। শোধনাগারগুলিতে এলপিজি উৎপাদন বৃদ্ধি পেয়েছে এবং 47,000 টন এলপিজি উৎপাদন হচ্ছে। নতুন দিল্লিতে আজ পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে এক আন্তঃমন্ত্রক বৈঠকে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা জানান, দেশের পেট্রোল পাম্পগুলিতে তেল সরবরাহ অক্ষুণ্ণ রাখতে একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। রান্নার গ্যাস সরবরাহ স্থিতিশীল রয়েছে। গত 3 দিনে গৃহস্থালির কাজের জন্য 1,34,00,000 এলপিজি সিলিন্ডার বাড়ি বাড়ি পৌঁছে গেছে। বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রকের অতিরিক্ত সচিব মুকেশ মঙ্গল জানিয়েছেন, সংঘাতপূর্ণ অঞ্চলে থাকা নাবিকদের নিরাপত্তায় বিদেশ মন্ত্রক লাগাতার ভারতীয় মিশনগুলির সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ নতুন দিল্লিতে তৃণমূল স্তরের কর্মকর্তাদের সঙ্গে উচ্চ পর্যায়ে নিরাপত্তা পর্যালোচনা বৈঠক করেছেন। ট্রেনে সাম্প্রতিক বেশ কয়েকটি অগ্নিকাণ্ডের প্রাথমিক তদন্তে সমাজবিরোধী চক্রের জড়িত থাকার বিষয়টি বৈঠকে আলোচিত হয়। মন্ত্রক জানিয়েছে, প্রতিটি ঘটনা গুরুত্ব সহকারে রেল সুরক্ষা বাহিনী তদন্ত করছে। এক উন্নত ব্যবস্থার মাধ্যমে তৃণমূল স্তরে গোয়েন্দা তথ্য সংগ্রহের পদ্ধতিকে শক্তিশালী করার উপর জোর দেওয়া হয়েছে। প্রযুক্তি চালিত নিরাপত্তা ব্যবস্থা উন্নত করা, রেল নেটওয়ার্ক জুড়ে সিসিটিভি কভারেজ বাড়ানো এবং নিরাপত্তা ব্যবস্থাকে উন্নত করা, সাইবার নিরাপত্তা শক্তিশালী করা এবং কৃত্রিম মেধাভিত্তিক নজরদারি ও পর্যবেক্ষণ ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা করা হয়। আফ্রিকার বেশ কিছু অংশে বর্তমান স্বাস্থ্য পরিস্থিতির প্রেক্ষিতে চতুর্থ ভারত আফ্রিকা ফোরাম শীর্ষ সম্মেলন আপাতত স্থগিত রাখা হয়েছে। নতুন দিল্লিতে এই মাসের 28 থেকে 31 তারিখ পর্যন্ত এই সম্মেলন হওয়ার কথা ছিল। বিদেশ মন্ত্রকের এক বিবৃতিতে জানানো হয়েছে, ভারত আফ্রিকা ইউনিয়নের চেয়ারপারসন এবং আফ্রিকান ইউনিয়ন কমিশনের সঙ্গে আলাপ আলোচনার প্রেক্ষিতে এই সম্মেলন স্থগিত রাখার সিদ্ধান্ত। সম্মেলনের পরবর্তী দিনক্ষণ পারস্পরিক সুবিধার ভিত্তিতে আলাপ আলোচনার মাধ্যমে স্থির করা হবে। নতুন দিল্লি আফ্রিকার জনগণের প্রতি সহমর্মিতা ব্যক্ত করে যে কোনো সংকটের মোকাবিলায় তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছে। স্বাস্থ্য পরিষেবা মহানির্দেশালয় DGHS ইবোলা রোগাক্রান্ত দেশ থেকে অথবা সেদেশের মধ্যে দিয়ে আসা যাত্রীদের জন্য নির্দেশিকা জারি করেছে। এতে বলা হয়েছে, কঙ্গো, ইউগান্ডা এবং দক্ষিণ সুদান থেকে আসা কোনো যাত্রী যদি জ্বর, মাথা ব্যথা, পেশিতে খিঁচুনি ও ব্যথা, বিনা কারণে রক্তপাত এবং বমির মতো উপসর্গ দেখা দেয়, তবে তাকে জরুরি ভিত্তিতে ডাক্তার দেখাতে হবে। ইবোলা রোগীর সংস্পর্শে আসা কোনো যাত্রীকে সঙ্গে সঙ্গে বিমানবন্দরের আধিকারিক অথবা অভিবাসন দপ্তরের হেল্প ডেস্কে যোগাযোগ করতে বলা হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর 2026 সালের কৈলাস মানস সরোবর যাত্রার জন্য কম্পিউটার ভিত্তিক তীর্থযাত্রী নির্বাচনের জন্য লটারি শুরু করেছেন। এবছর মানস সরোবর যাত্রা জুন মাসে শুরু হয়ে অগস্ট মাসে শেষ হবে। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এই সুষ্ঠু কম্পিউটার চালিত এবং লিঙ্গ নিরপেক্ষ নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে মোট 1,000 তীর্থযাত্রীকে নির্বাচন করা হয়েছে। নির্বাচিত তীর্থযাত্রীরা 20টি দলে বিভক্ত হয়ে যাত্রা করবেন। প্রতিটি দলে 50 জন করে তীর্থযাত্রী থাকবেন। বাংলাদেশের মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র আস্ক সে দেশে শিশু গণধর্ষণ, নির্যাতন ও হত্যাকাণ্ডের সংখ্যা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে 20 মে পর্যন্ত ওই দেশে অন্তত 118 জন শিশু ধর্ষণের শিকার হয়েছে। আজকের প্রকাশিত পরিসংখ্যানে বলা হয়েছে, এই সময় আরও 46 জন শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে, অন্তত 14 জন শিশুকে হত্যা করা হয়েছে এবং ধর্ষণের চেষ্টা ব্যর্থ হয় হত্যা করা হয়েছে আরও 3 শিশুকে। বাংলাদেশের সংবাদপত্র দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদনে প্রকাশ, যৌন হিংসার শিকার হওয়ার পর 2 শিশু আত্মহত্যা করেছে। আজ আরও বলেছে, শিশু অধিকার সংক্রান্ত রাষ্ট্রসংঘের সংস্থা UNCRC-তে স্বাক্ষরকারী অন্যতম দেশ হিসেবে বাংলাদেশকে শিশুদের বিরুদ্ধে সব ধরনের হিংসা প্রতিরোধ করতে হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনে আজ শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ভোট পড়েছে 88.10%। ভোট গ্রহণের পর অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক দিব্যেন্দু দাস এবং অরিন্দম নিয়োগী সন্ধ্যায় এক সাংবাদিক বৈঠকে জানান, কড়া নিরাপত্তা এবং নজরদারির মধ্যেই সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশে গোটা ভোট পর্ব সম্পন্ন হয়েছে। উৎসবের মেজাজে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন।
1: ভোট যে একটা উৎসব, যেটা ইলেকশন কমিশন বারবার চেষ্টা করে এসেছেন, ফলতা নির্বাচন তার একটা বড় উদাহরণ, যেটাকে উৎসবের মেজাজে মানুষ নিয়েছেন। আমাদের এখানে 3 জন অবজারভার ছিলেন, মাইক্রো অবজারভার আমরা ডিপ্লয় করেছিলাম কিছু সেন্সিটিভ, 12টা পার্সোনাল আমাদের ডিপ্লয়েড হয়েছিল, 1,140 ওয়েবকাস্টিং হয়েছিল আমাদের 100%, সেখানে আমরা ভেতরে 2টো ক্যামেরা এবং বাইরে 1টা ক্যামেরা ইউজ করেছিলাম।

হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানে শুনলেন সনম তেরি কসম ছায়াছবির টাইটেল ট্র্যাক। পরবর্তীতে শুনবেন ফিল্ম আশিকি টু থেকে পরবর্তী গানটি পলক মুচ্ছল এবং অরিজিৎ সিং এর কণ্ঠে।

স্টুডিও ঘড়িতে সময় বলছে রাত 11:34 হয়ে 30 সেকেন্ড। শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে হিন্দি ফিল্ম সং।

আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা। এখন শুনবেন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে গত চব্বিশ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.0 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.6 ডিগ্রি বেশি। সর্বনিম্ন 27.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.3 ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা তথা জলীয় বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 93%, সর্বনিম্ন 67%। গত চব্বিশ ঘণ্টায় কোনো বৃষ্টি হয়নি। পরবর্তী চব্বিশ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, প্রধানত আংশিক মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায়। পশ্চিমবঙ্গের নদী অথবা সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে যারা মাছ ধরতে যান, সেই সকল মৎস্যজীবী বন্ধুদের উদ্দেশ্যে জানানো হচ্ছে, কোনো সতর্কবার্তা নেই। আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তিটি এখানেই শেষ হল। এখন শুনবেন 22 মে 2026, অর্থাৎ শুক্রবারের অনুষ্ঠান পরিচিতি সম্পর্কে। প্রথমে গীতাঞ্জলির প্রথম অধিবেশনে সকাল 6টায় সুভাষিত রাজা রামমোহন রায় রচনা থেকে পাঠ, 6:05 সঙ্গীতাঞ্জলি, 6:30 আজকের চাষবাস কথিকা, ফসলের দেশি জাতের সংরক্ষণ বলবেন ডক্টর কৌশিক ব্রহ্মচারী, 6:40 আপনার স্বাস্থ্য কথিকা, অপারেশনের আগে প্রস্তুতি বলবেন ডক্টর প্রসেনজিৎ চৌধুরী, 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত এবং দেবদুলাল দে, 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী তমাল মুখোপাধ্যায়, 8:00 জানা অজানা কথিকা বৈচিত্র্যময় জীব কথা বলবেন ডক্টর সোমা বসু, শুনবেন প্রথম পর্ব, 8:05 নিরাময় হিটওয়েভ এবং হিট স্ট্রোক এ বিষয়ে ডক্টর অজয় কৃষ্ণ সরকারের সাক্ষাৎকার, স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন ঐন্দ্রিলা রায়, 8:20 গান্ধী চর্চা গান্ধীজি রচনা থেকে পাঠ, 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে ঠুমরি ও দাদরা পরিবেশন করবেন স্নিগ্ধা ভট্টাচার্য, 9:00 গানে গানে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান, 9:25 সমীক্ষা, 9:30 আকাশবাণী পডকাস্ট লেখক শায়ক আমান এর সাক্ষাৎকার গ্রহণে শর্মিষ্ঠা সরকার, প্রযোজনা দীপক কুমার মিশ্র, 10:00 ছুটির ঘণ্টা লাইভ ফোন ইন অনুষ্ঠান উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত, শিশুশিল্পী অনিক জানার সাক্ষাৎকার শুনবেন, 11:00 যুববাণী প্যানোরামা তরুণের স্বপ্ন উপস্থাপনায় অর্ণব চক্রবর্তী এবং অদ্রিজা অধিকারী, অতিথি ডক্টর নীলোৎপল ঘোষ, 12:00 আধুনিক গান শিল্পী সুতপা বসু, 12:15 লোকগীতি শিল্পী সঞ্চিতা চৌধুরী, 12:35 কৃষক বন্ধুদের জন্য জল হাওয়ার খবর, এরপর শুনবেন গ্রামীণ অনুষ্ঠানে উনো জমি দুনো ফসল, ন্যানো ইউরিয়া ব্যবহার এ বিষয়ে স্বপন রায়ের সাক্ষাৎকার গ্রহণে রামরঞ্জন দাস রায়, 1:00 যুববাণীর অনুষ্ঠান গৌরবময় 90s উপস্থাপনায় সৌরিক ঘোষ এবং সমাপ্তি বৈদ্য, 1:50 মহিলা মহল আলাপি কলম, অতিথি মঞ্জিলা চক্রবর্তী এবং দেবযানী চট্টোপাধ্যায়, 2:30 সাঁওতালি গান শিল্পী মনোহর মুর্মু এবং সহশিল্পীবৃন্দ, এরপর শুনবেন বই পড়ার অভ্যাসের প্রবণতা এবং বাইরের বাজার এ বিষয়ে একটি আলোচনায় অংশগ্রহণে কালীপদ হেমব্রম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তনুশ্রী সিং মুর্মু এবং শতালাল সোরেন, শুনবেন দ্বিতীয় পর্ব, এরপর সাঁওতালি গান পরিবেশনায় বাজার হেমব্রম ও সহশিল্পীবৃন্দ, গীতাঞ্জলির দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন উপস্থাপনায় বিতানদের, স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন অঞ্জন চট্টোপাধ্যায়, 5:30 বিদ্যার্থীদের জন্য দশম শ্রেণীর ভূগোল বিষয়ে পাঠদানে মেদিনীপুর মিশন উচ্চ বিদ্যালয়ে শিক্ষিকা সুজাতা বসু এবং সঙ্গে 2 শিক্ষার্থী, 6:05 সাঁওতালি অনুষ্ঠান লোকগীতি শিল্পী আরসু মুর্মু এবং সহশিল্পীবৃন্দ, 6:15 সাঁওতালি অনুষ্ঠান সাহিত্য পত্রিকা অনুষ্ঠান কেন্দ্রী, স্বরচিত ছোট গল্পের সাঁওতালি ভাষার রূপান্তর শুনবেন সোনা হেমব্রমের কণ্ঠে, এরপর লোকগীতি পরিবেশনে গোলাপি হাসদা এবং সহশিল্পীবৃন্দ, 6:40 কৃষক বন্ধুদের জন্য জল হওয়ার খবর, এরপর কৃষি কথার আসর, উত্তরবঙ্গ কৃষি ও বন্যপ্রাণের সহাবস্থান বিষয়ে ডক্টর ঐশী মায়া সেনেগাল সেননাগের সাক্ষাৎকার গ্রহণে স্বাগতা মণ্ডল মল্লিক, পূর্ব কলকাতার জলাভূমির গুরুত্ব

সংরক্ষণ এ বিষয়ে বিজয়কালী মহাপাত্রের সাক্ষাৎকার গ্রহণে রামরঞ্জন দাস রায়। সন্ধ্যা 7:30 সমীক্ষা বলবেন ভাস্কর লেট, 8:00 নাটক রামমোহন, রচনা নারায়ণ গঙ্গোপাধ্যায়, প্রযোজনা আশিস গিরি, হিন্দি রূপান্তর দীপনারায়ণ মিথলিয়া, বেতার নাট্যরূপ প্রদীপ আচার্য। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করবেন অনিরুদ্ধ ভট্টাচার্য। 9:30 ভক্তিগীতি সংঘমিত্রা মিশ্র। 9:45 ভজন তনয়া সেনগুপ্ত। 10:00 বাংলা ছায়াছবির গান। 10:30 রবীন্দ্রসঙ্গীত সুরেলা গঙ্গোপাধ্যায়। 10:45 নজরুল গীতি সুতপা বসু। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে ঠুমরি ও দাদরা পরিবেশনে স্নিগ্ধা ভট্টাচার্য। এখন শুনবেন সঞ্চয়িতার প্রথম অধিবেশনে সকাল 6:15 সুবদ্ধ সঙ্গীতে সুরবাহার পরিবেশনে সন্তোষ বন্দ্যোপাধ্যায়। 6:25 রবীন্দ্রসঙ্গীত তমাল মুখোপাধ্যায়। 6:35 রামচরিত মানস শুনবেন 118তম পর্ব। 6:45 ভক্তিগীতি সংঘমিত্রা মিশ্র। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় ঐন্দ্রিলা কোনার। 8:30 নজরুল গীতি সুপর্ণা গঙ্গোপাধ্যায়। 8:45 আধুনিক গান সুতপা বসু। 9:00 লোকগীতি সঞ্চিতা চৌধুরী। 9:10 রাজধারা পাপিয়া ভট্টাচার্য। 10:15 আঞ্জুমান উপস্থাপনায় সরফরাজ আহমেদ। 11:00 মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহের উপস্থিতিতে 23তম বর্ডার সিকিউরিটি ফোর্স অলঙ্করণের অনুষ্ঠান এবং রুস্তমজির স্মারক বক্তৃতা 2026 অনুষ্ঠানটি দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। দুপুর 12:00 সুরভি উপস্থাপনায় পাপিয়া ভট্টাচার্য। 12:20 পাশ্চাত্য সঙ্গীত অনুষ্ঠান এবং 1:10 পাশ্চাত্য সঙ্গীতানুষ্ঠানের উপস্থাপনায় শায়িনী চট্টোপাধ্যায়। 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল পরিবেশনায় অনিরুদ্ধ ভট্টাচার্য। সঞ্চয়িতার দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 আকাশবাণীর বিশেষ পডকাস্ট ধারাবাহিক পিপলস পদ্মা অন আকাশবাণী শুনবেন 30তম পর্ব। 5:35 উর্বশী উপস্থাপনায় পুনম সিং। 6:10 হিন্দি বার্তা উপস্থাপনায় পুনম সিং। 6:30 গুলগুলসান উপস্থাপনায় পুনম সিং। 7:10 আধুনিক গান সুতপা বসু। 7:30 দর্পণ উপস্থাপনায় পুনম সিং। 8:00 ছায়াছবির গান। 8:15 নানা রঙের গান। 9:16 স্পটলাইট। 10:30 পাশ্চাত্য সঙ্গীত অনুষ্ঠানে ফ্রম মি টু ইউ উপস্থাপনায় রাজীব পোশাক। 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। এতক্ষণ শুনলেন 22 মে 2026 অর্থাৎ শুক্রবারের অনুষ্ঠান পরিচিতি সম্পর্কে। আকাশবাণী কলকাতা মিডিয়াম ওয়েব 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্জে প্রচারিত সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিও ঘড়িতে সময় বলছে 12:07 হয়ে 33 সেকেন্ড। জয় হিন্দ।